প্রোগ্রামটি একটু দোসরা গীত শুনব আপনাদেরকে জয়েশ গান্ধি আর আকৃতি কাকার লাগা ওয়াস্তে ফিল্ম আছে নমস্তে লন্ডন গীত লিখে হয়েছে সমীর মিউজিক দিয়ে হয়েছে হিমেশ্বর শামিয়া

প্রোগ্রামটা খুব শুনব আপনাদের শঙ্কর মহাদেবন, সুনীতি চৌহান আর বিশাল দত্তলানি লগাওয়াস্তে আছে। ফিল্ম আছে দোস্তানা, গীত লিখে হয়েছে কুমার, মিউজিক দিয়ে হয়েছে বিশাল শেখর। অ্যান্ড সময় 10 বাজি হওয়ালকে আপনি গান শুনে হব ট্রাফিক আপডেট।

0: মিসেস পইণ্টক শৈলীয়া নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট আছে, কিন্তু আপুনি কাৰণ আলাগ ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে টি চি বি গেট টু ৰাজু পইণ্ট ইটো ৰাস্তা চলাব পাৰে। এইটো থাকিছে এতিয়াৰ কাৰণে ট্ৰাফিক আপডেট। আকৌ ট্ৰাফিক আপডেট আনি দিয়া হ'ব 10:30।
1: News, music and entertainment. This is FM Tracobank. FM 103 megahertz.
0: Welcome back listeners. আপুনি কোন শুনি আছে FM Tracobank 103 megahertz তে প্রোগ্রাম, আর শুনে থাকা প্রোগ্রাম আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম, দ্যাট ইজ ডুয়েটস এন্ড কোরাস। সো নেক্সট গান আকো বজাই দিয়ে আছে, নেক্সট গান আছে শান সুনিধি চৌহান আর কৃষ্ণা লাকাওয়াস্তে আছে, ফিল্ম আছে হামকো দিওয়ানা কর গই, আর গীত লিখিয়া হয়েছে সমীর, মিউজিক দিয়া হয়েছে আনু মালিক।

ওয়েল প্রোগ্রাম শেষ করলে টাইম হয়েছে এইটুকু প্রোগ্রাম শেষটি শুনব আপনাদেরকে ভিভা এই গ্রুপ একটা আছে এইটুক আওয়াজটে এইটুকান আওয়াজটি শুনব ফিল্ম আছে চেহারা আর এই গীত লিখিয়া হয়েছে সঞ্জয় চেল মিউজিক দিয়া হয়েছে অনু মলিক আর এই গীত লগতে প্রোগ্রামটি শেষ করে আব কিন্তু সময় 10:20 হওয়ালে আপনি গান শুনিয়া হব ওয়ার্ল্ড নিউজ এন্ড তারপর ওয়েস্টার্ন মিউজিক

0: like music hi kyobule or lobule do limited sal hai asena or anyone kun kun huli bi lobule paribo itu do
1: hoina izo so kui thaya nishna bacha ekta dui sal ase for example lubi dai gorde khushi pa ase hi tala interest to music te ase gana kule khushi pai button khan mariule khushi pa ase no li rhythm sense of rhythm no li bi inan khushi pa ase kule do tai do already iso bar do kibak to de dina se do to ina hoja do parents kan bi as tan bi do lo attention dina ta ge kule pathai bal no li bi hi ki lule do hi aro bishi moja aro kuma do shu kule do কাম বেশি হয়ে যায় না বাচ্চা টাইম দিয়ে শিকিও নাপারে এনেবি হয়ে যায় না পিছিয়ে তো অফকোর্স ডর হয়ে যায় না মেচিউর্ড হয়ে যায় না বি থাকে হলিবি তুহান বি আরো লার্ন করলে আছে বলে নিজের উইল দিয়ে থাকিলে তো টাইম পাসে নিজের উইল দিয়ে থাকিস বলে তো পারি যায় না আছে মুভি কুই থাকে নিস না মুই তো ক্লাস তো 10 years old they start কুশন মোলা গাপিয়া ন হলিবি মুই তো ক্লাস 8 তে বোর্ড এক্সাম দে পুঞ্জি যা পিছিয়ে তো আই হ্যাড টু না অলপ তো ব্রেক ললে লাগিছে তো তো ক্লাস 8 তে ব্রেক লুছে 9 10 মেট্রিক হুজিছে 11 12 ইনা হুজাই না হোস্টেলে যাইছে তো মুই লাগা ব্যাচেলার্স পিছে দেহি মুই থিওলজি পুরি থাকে তামে চার্চ মিউজিক আর উইন ইট কেম টু চার্চ মিউজিক আর দাদা রাইট নাও কোনা মুই আর আস্তে ওয়া রিলার্ন গ্রানিছ না হুলিবি ইনা কোনা আর শুরু করাল আছে সো 2 সাল দে স্টার্ট কৰিছে গুলিবি আর গ্যাপ লুছে তো হুইচ মিন্স আৰু মই তো 2 সাল নিচিনা গেপ লৈ কিনে আৰু ষ্টাৰ্ট কৰা নাই আছে চ' নেভাৰ টু লেট নেভাৰ টু আৰ্লি
0: অ'কে দেট মিনছ মিউজিক
1: ইয়া
0: তে পিছে খুশি পাই গলে তো সাউণ্ড অফ বাৰ নাই না
1: নাথাকে
0: বিকজ ৱেন উই সি সামটাইমস লাইক মিউজিক কলে তো সব নিবি পাচান্দ্ৰ লগ লাগে এটা পিছে থাকে না অ'কে দেট ইজ এ ভেৰি গুড পইণ্ট আপুনি আমি হেংগে কৰেকশ্যন পিছে ভাল দিছে দেট মিনছ ইটো এজ বাৰ নাই বিনা এতিয়া একটা পিছে ভাল লাৰ্ণ কৰিছে থেংক ইউ চ' মাছ
1: আপুনি বি আহিব গ'লাহিবি
0: আহিব দ অ'কে চিন্স আপুনি তো হৈলে দ একটা কম্প'জাৰ ভাগলিষ্ট মিউজিচিয়ান এণ্ড চং ৰাইটাৰ আছে তো আমি খান লগা ডিয়াৰ লিচনাৰ্ছ খান গে আপুনি লগা কম্প'জ চং হনাই দিবলে পাৰিব আপোনাৰ ৰিকুৱেষ্ট আছে
1: ফাৰ্ষ্ট অফ অল আদ মইতো চিন্স আই এম আংগামী মই আংগামী মাইকিক আছে চ' আল চিং ফ্ৰম মাই মহা লগা নিজৰ কথা একটা দিব কৈ দিব
0: তিনি
1: মই নিজৰ কম্প'জ কৰিলে আছে এইটো গানাটো মই অলপ বেকগ্ৰাউণ্ড বি দি চাইলে তো না এইটো গানাটো মোৰ লগা গ্ৰেণ্ডফাদাৰ আৰু মোৰ লগা গ্ৰেণ্ড মাদাৰ এতিয়াতো মৰিছে হ'লেও তাইজনী লগা অনাৰ কৰি কিনে মই এইটো লিখা লগা আছে

0: FM Dragon Band
1: 103 MHz
0: News, Music and Entertainment.
1: This is FM Dragon Band
0: FM 103 MHz.
2: Good morning, listeners. Itu Akashwani Kohima FM Dragon Band 103 MHz Pratya Real Time Traffic Update Ani Diyase Kohima Town Laga Mon Khola Bra Logina PHQ Junction Tokholita Northbound Teule মধুরত আছে আর সাউথ বাউন্ড হলে লাইট আছে নর্থ বাউন্ড হলে নিচে যাওয়া খান আর সাউথ বাউন্ড হলে উপর আহা খান কিন্তু আপনি খান অল্টারনেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি চলাব পারে পিএইচকিউ জাংশন পার লগে না মেজর জাংশন তো কইলে এটা নর্থ বাউন্ড হলে মধুরত আছে আর সাউথ বাউন্ড হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে পারা মেডিকেল টু টি মডেল টু আইজি ইটু রাস্তা চলাব পারে নহলে লেডি মাইলস রোড ইটু রাস্তা চলাব পারে TCB গেট পার লৈ কিনে ৰাজু পইণ্ট হ'লে এতিয়া নৰ্থ বাউণ্ডে হ'লে মধুৰত আছে আৰু চাউথ বাউণ্ডে বি লাইট আছে কিন্তু আলাগ ৰাস্তা চলাবলৈ মন আছে কৰিলে TCB গেট টু ৰাজু পইণ্ট চলাব পাৰে নহ'লে বক্স কাটিং টু NHAK টু চেঞ্চেছ পইণ্ট চলাব পাৰে নহ'লে ফুলবাৰী টু কচিজিয়া গ্ৰাউণ্ড টু ৰাজু পইণ্ট ইটো ৰাস্তা চলাব পাৰে ৰাজু পইণ্ট পাৰ লৈ কিনে চেঞ্চেছ পইণ্টক হ'লে এতিয়া নৰ্থ বাউণ্ডে হ'লে লাইট আছে কিন্তু চাউথ বাউণ্ডে হ'লে হেভি আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু NHAK এই রাস্তা চলাব পারে হাইস্কুল জাংশন পার লই না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে বিলি গ্রাহাম রোড টু DBS চলাব পারে নইলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর NHAK জাংশন পার লই না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে TCB গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজি দিনতে
3: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
4: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
4: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
5: जानते हो बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार
6: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है
5: 12 साल विश्वास के विकास के जन कल्याण के
0: FM Dragon Band
1: 103 MHz
0: News, Music and Entertainment
1: This is FM Dragon Band
0: FM 103 MHz
2: Good morning listeners, it is Akashwani Kohima FM Dragon Band 103 MHz Prapniya program huniya se Arite huniya hobo live phone-in program Hindi film songs that is request program ase live phone-in program to apni gan রিকুয়েস্ট করব পারে এই আপনি ভাল লাগে গানাটো কিন্তু মই আগেতে কই দিয়ে নিচিন ঠিক ঠাক ভাবি লই কিনা আপনি ফোন করবি কিন্তু ফিল্ম শুনবলে মন আছে কিন্তু মানে আপনি অপশন দিয়ে থাকছে বলে মেখান তাতে টাইমটা ওয়েস্ট হয়ে যায় টাইমটা এনে যাই যায় এই কারণে এই না করব কারণে মই আপনি কি মাং করে আছে আর আপনি এই নম্বরে ডায়ল করব পারে 0370-224-3036 এই নম্বরে ডায়ল করেছি কলে মই আপনি ফোন রিসিভ করব আর আপনি কি গানা লাগে এই মই বাজাই দিব পারিব সো লিসনার্স খান ওয়েল ফোন নম্বর রিং টু আহি আছে এই কারণে মই এখান ফার্স্ট কলরকে রিসিভ করে লব হ্যালো
7: হ্যালো গুড মর্নিং স্যার
2: গুড মর্নিং
7: अमल बसुमतारी কই আছে দে
2: আচ্ছা অমল বসুমতারী না ঠিক আছে ঠিক আছে
7: সো আজি তো পহিলা কল লাগি যাইছে দে
2: হয় পহিলা কল লাগিছে আই থাকিছে বলা
7: কুমা কইলে মানে তো আপনি আইছে কইলে মানে তো মই ফার্স্ট টাইম আইবো কারণে বহুত ভাল লাগি দে
2: ওকে ঠিক আছে ঠিক আছে তো কেন আছে অমল আজি
7: আজি তো বহুত ভাল আছে কেদিন মান কল লগোয়া নাছিল মই আনান ছটা বিলাকবি লাইনতে পাবো লাগে না
2: হয় তো হয় তো হয় তো ঠিক আছে ঠিক আছে আজি কি ফিল্ম লাগা না হুনি বলে মনে আছে আপনি
7: 2005 লাগা সিনেমা আছে ব্ল্যাকমেল
2: ব্ল্যাকমেল হয় ওকে ব্ল্যাকমেল হয় আছে তো তো ব্ল্যাকমেল
7: কি কি টাইটেল থাকিছিল পাহৰিও যাইছে ইমান দিন আপোনালোক কি না বাজে তো
2: হয় তো হয় তো হয় তো
7: হয় এইবিলাক গানাটো বাজিব লাগে কেতিয়াবা কেতিয়াবা আৰ্জি চইচ পি চইচ কান প্ৰগ্ৰাম টিভি আনিব লাগে সব সদায় বাজি থকা গান কান
2: ব্ল্যাকমেল 2005 লাগা 4 লাগা যেতু 5 লাগা আখিয়া লড়া যা না আখিয়া লড়া যা
7: হয় আর একটা
2: ইমলি ইমলি জানে নহি থা কোন কেতা হে না আর তুনে দি বেকারার কোনতে কোনতে হুনি বলে মনে আছে
7: শুনুনি কমলা একটা থাকিছিল না
2: ও এটু আছে জানা নহি থা
7: ও জানা নহি থা এটু কি বাজাবি
2: ওকে ঠিক আছে বাজাই দিব
7: ডেডিকেট লবলে থাকি আছে
2: ওকে ডেডিকেট করিবি
7: সবচে পহলা হামারা ডেডিকেশন হগা মহারাষ্ট্র সে হামারা প্যারি সি বহন হে জিসকা নাম হে তানুশ্রী
2: ওকে
7: আর মেরে বহন হে অঞ্জলি বসুমতারী আর সুনিতা বসুমতারী প্রিয়া বড়ো এন্ড প্রেমিকা টিওয়া সাবিনা বেগম
2: ওকে
7: আর রনু পাত্র আর লাকি আর রূপালী মুন্ডা ক্রিস কৃষ্ণা টান্টি
2: ওকে
7: আর নিহারিকা টান্টি
2: ওকে
7: আর ভাইকন মুন্ডা বিমল বসুমতারী রমেশ পাত্র যোগেন্দ্র রংপি শিখারী রংপর বীরেন হংসে আর রুখুবেলা মেঠা ফাগৌরাং কাশিম আলী এটমানে নাটো আর মধ্যপ্রদেশ পরা ভগবান সিং পারমার রমেশ প্রজাপতি রাকেশ পুরন বর্মা গোল্ডি আর ধরমবীর অবিনাশ টেলি
2: ওকে
7: অঞ্চলা বসুমতারী আর আপকবি
2: ওকে ওকে থ্যাংক ইউ
7: তো আপ আতা হ্যাঁ না যে প্রোগ্রাম মে আনে কে লিয়ে বহুত আচ্ছা লাগতা হ্যায় স্যার
2: ঠিক আছে।

0: Hello.
1: Halo,
0: Hello.
1: Jakarta.
0: Oh, Balkon Munda, nah.
1: Oh, sorry.
0: Oh, kini kah
1: Saya
0: bal?
1: ni, gua tu kalau tahu ni kini kah sih.
0: Mui balas sih, balas sih.
1: Musim tu kini kah sih, kau mana sih?
0: Koi mati bi pani giri bun sih nasi tiadu, lop.
1: Kami kan kaya tu si, ini kan tu pani giri bun sih nasi sih.
0: Acha acha.
1: Tiadu al al, tukar pani giri sih.
0: Acha acha. তো কাম করে আছে আজি বি
1: হ্যাঁ হ্যাঁ এসে এসে কাছে আছে
0: আচ্ছা আচ্ছা ওকে ওকে
1: কাছে ভি যাই থাকি আপনি স্টল তো হইতে থাকে
0: ওকে ওকে তো ঠিক আছে আজি কি ফিল্ম লা হনিব
1: হাঙ্গামা ফুটপাথ আপনি কেন কি
0: হাঙ্গামা আর ফুটপাথ না
1: হয় হয় হয় তো কমসে কম দু দিন একটু মাস একটু মাস হয়ে যাচ্ছে না
0: ওই হাঙ্গামাতু তো আছে হলি হ্যাঁ ভাই ফুটপাথ খান বি ঢালে নাই এতিয়া আপডেট হওয়া নাই এতিয়া আপডেট হওয়া নাই আপডেট হলে মহান
1: এখন তো এখন এখন তাহলে
0: কি ফিল্ম
1: গুপ গুপ
0: গুপ
1: গুপ 1997 লাগা মুভি থাকিছে জি ইউ পি টি
0: ও গুপ্ত না আচ্ছা আচ্ছা গুপ নয় না গুপ্ত কবি না গুপ্ত কিন্তু কি গানা হনি বলে মন
1: এতে রাখি গিলা একবার কবি
0: দুনিয়া হাসিনো কা মেলা গুপ্ত গুপ্ত না মেরে খাবো মে তু মেরে সনম মুচকো মুশকিল বড়া ইয়ে প্যার হে আর আর ইয়ে প্যার কিয়া হে কিসি নে না জানা আর ইয়ে প্যাসা জওয়ানি ইমান আছে
1: মেরে সনম তো আছে না
0: হয় মেরে সনম আছে মুচকো
1: মেরে সনম টিকে বজাই দিবি
0: ঠিক আছে বজাই দিব বজাই
1: আর ডেডিকেশন থাকিব বিমল বসুমতারি বিমল বসুমতারি রমেশ পাত্র অরুণ পাত্র লাকি জিনেন্দ্র রংপি টিকাই রংপার সুমিত পাঞ্চ দেবাশিস হাজরিকা বীরেন হান্সে শুভাকে জমির
0: ওকে
1: দুর্গেশ লাগানপুরি সুমিতা বসুমতারী অঞ্জলি বসুমতারী দারাসার বসুমতারী রকবিলে মেথা লেকবিলে মেথা বেশি যিমান জন শুনি থাকিছে মন্দিরাদি হেন্দিকাটি মংকি ডেনিয়েল মুমিন সবকে
0: ওকে
1: রেগুলার হিসাব যিমান থাকি সবকে আর এলে সময় একটা একটা গ্রুপ আছে কিছুমান থাকিছে ভগবান সিং পরমার জি গৌতম রায় বলে জি লোকেন্দ্র বর্মা জি গণেন্দ্র সাবানকর জি আর যিমান জন শুনি থাকে সবকে আর আর যে চন্দন স্যার আর যে আচন ম্যাম আর যে বেমিকা ম্যাম আর আপনাকে ভি ডেডিকেট থাকিব
0: ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো
1: আজি আজি তো শিকার রং সারি কল করেছে বেশি খুশি পাইছে কিনে মানে তাই কল করেছে কিন্তু বেশি খুশি পাই
0: আচ্ছা আচ্ছা তাই কথা বেশি
1: নকো তাইকে ভি ডেডিকেট থাকিব
0: ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হলে তো দশ কলর খানবে আহি থাকিব এই ধরনের লিষ্টনার্স কান এতিয়া শুনিব আপোনালোকে উদিত নারায়ণ আৰু সাধনা সৰগাম লগা অৱস্থে ফিল্ম আছে গুপ্ত

0: हेलो।
1: हेलो।
0: हाँ
1: हेलो सर।
0: हेलो
1: মই নুনে কোৱাছে।
0: আচ্ছা নুনে মান দেরি পিছে দেখিলে আৰু প্লেন বি খতম হৈ যায় যে এতিয়া
1: ট্রাই কৰিলি না প্লেন আছে।
0: কি গানা শুনিব আজি?
1: এনিমালস
0: এনিমাল লা মই বিচাৰি দিব দে।
1: অকে
0: কোনটো গানা?
1: বিশাল মিশ্রা লা।
0: বিশাল মিশ্রা লাগা, অকে। পেহলি ভি মে না ইতু আছে না? বিশাল মিশ্রা লাগে ইতু আছে? বিশাল মিশ্রা লাগা না তো খালি? অকে অকে অকে, ঠিক আছে, বজাই দিব। কত যাইছে ইমান দিন? কত থাকিছে ইমান দিন আপনি? অকে ঠিক আছে ঠিক আছে।
1: ভাল আছে?
0: হয় ভাল আছে ভাল আছে। বজাই দিব, শুনি কিনে এনজয় কৰিবি দে। অকে থেংক ইউ সো মাচ,
1: বাই
0: বাই। ৱেল লিসনার্স, কাৰণ এতিয়া শেষ কৰিবলৈ টাইম বি হৈছে, সেইকাৰণে শেষটো শুনিব আপোনালোকে। বিশাল মিশ্রা লগা ৱাজটি আছে, ফিল্ম আছে এনিমেল, আৰু এইটো গীত লগতে প্ৰগ্ৰামটো শেষ কৰি হ'ব, আৰু সময় 1 বাজি হোৱালৈকে আপুনি গান শুনি হ'ব Rainbow FM Rainbow Relay Program. So stay tuned. Wishing you all a very good afternoon and stay safe.

0: বাউন হইলে ইটিয়া কারণে হেভি ট্রাফিক আছে। দোসরা রাস্তা হইলে সেন্সেস পয়েন্ট পর এনএচএ কে হাইস্কুল জাংশন পর লইগেনা সেন্সেস পয়েন্ট। এটা নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক আছে। দোসরা রাস্তা যদি লইলে বিলিগ্রাহাম রোড বা ডিবিএস নহলে বা হাইস্কুল জাংশন পর টি মডেল রোড। এটা আখরিতে এনএচএ কে জাংশন পর লইগেনা সেন্সেস পয়েন্ট। নর্থ আর সাউথ বাউন্ড দুইটাতে বি হালকা ট্রাফিক আছে। এই থাকিছে এটা সময় 3 বাজি আদালগা ট্রাফিক আপডেট। 4 বাজি হওয়ালে আকু লইগেনা আহিব আপনি খানলগা ট্রাফিক আপডেট। এটা আমি খানলগা এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম জারি রাখিব।
1: News, music and entertainment. FM 103 megahertz.

0: FM 드래그밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 허머 4 바지 활로케 코히마 타운 라가 트래픽 업데이트 아카시바니 코히마 FM 트라그밴 103 메가헤르츠 파라 아니디아 화세 몬콜라프라 PHQ 장션 이티아 North aru south duita tebi halka traffic dikhai diase PHQ junction pralikina major junction te north aru south duita tebi halka traffic ase TCP pralikina razu point te itia north aru south duita tebi moderate traffic ase jodi dusra rasta luile box cutting NHA ke noile ba census rasta noile bi phulbari khochiji ground pra razu point razu point pralikina census point itia north bound te moderate traffic ase কিন্তু সাউথ বাউণ্ডে হেভি ট্রাফিক দেখাই দি আছে অল্টারনেট রুট নহলে বা দুসরা রাস্তা কইলে সেন্সাস পয়েন্ট এন এইচ এ কে হাইস্কুল জাংশন পা লই কিনা সেন্সাস পয়েন্ট ইতিয়া নর্থ বাউণ্ডে হালকা ট্রাফিক আছে কিন্তু সাউথ বাউণ্ডে মডারেট ট্রাফিক দেখাই দি আছে ইতিয়া দুসরা রাস্তা হইলে বিলিগ্রাহাম রোড ডিবিএস নহলে বা হাইস্কুল জাংশন টু টি মডেল রোড NHK junction pra luikina census point itia north aru south duita bi halka traffic ase etu jankar anidi ase traffic police kohima lokote melaikina akashvani kohima aru apunar khan sopra gari chulai sikule ji holibi traffic rules follow koribi aru dhyan rakhibi helmet khan lagabole koikina etu bi jankari di ase

0: FM 드래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이투 아카시바니 코히마 호모이 차바지 아다홀레케 코히마 타운 라가 트래픽 업데이트 에니카 아니디에세 몽콜라프라 루이키나 PHQ 정션 이티아 노르트 아루 사우스 바운드 두이타 티비 할카 트래픽 아세 PHQ 정션 프라 루이키나 메저 정션 이티아 노르트 바운드 테 할카 트래픽 아세 킨투 사우스 바운드 테 헤비 트래픽 아세 주디 두스라 라스타 루이레 레디 스마일 로드 TCP 프라 루이키나 라주 포인트 이티아 Northbound te moderate traffic ase, kintu southbound te heavy traffic ase. Judi dusra rasta huile box cutting ene cheke pra census point. Nohele ba Phulbari Khwachiji ground para Razu point. Itia Razu point pra luikina census point. North aru southbound te heavy traffic dikhai di ase. Dusra rasta huile ene census point para NHAK. High school junction pra luikina census point. Itia northbound te halka traffic ase. কিন্তু সাউথ বাউণ্ডে মডারেট আছে দুসরা রাস্তা লব কইলে বিলি গ্রাহাম রোড পর ডিবিএস নহলে বা হাই স্কুল জাংশন পর টি মডেল রোড এটা আখরিতে এনএচকে জাংশন পর সেন্সাস পয়েন্ট নর্থ আর সাউথ বাউণ্ড দুইটাতে বি হালকা ট্রাফিক দেখাই দিয়েছে এটা থাকি সে সময় চার বাজে আদা লাগা ট্রাফিক আপডেট এটা আখরিতে আমি খান পাঁচ বাজিতে আনি দিয়া হব আপনার খানকে আকু একবার ট্রাফিক আপডেট হনে থাকিবি ইটা এফএম ট্রাকবেন ইটা আমি খান রুরাল কানেক্ট প্রোগ্রাম আনি দি আছে
0: এফএম ট্রাকবেন
2: 103 মেগাহার্টজ
0: নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট
2: এফএম ট্রাকবেন
0: এফএম 103 মেগাহার্টজ
3: ইটু আকাশবাণী কোহিমা আজি আমি খান লগা বস্তি মানুহ প্রোগ্রাম দে এ ভিউ অন টি কাল্টিভেশন ইন নাগাল্যান্ড ইটো লগা ওপরে কথা করে দিয়া শুনি লব ইটো পছতে নিম ইউজেস ইন প্ল্যান্ট প্রটেকশন ইটো লগা ওপরে বি কিছুমান কথা করে দিয়া শুনি লব সিস তে মন ডিস্ট্রিক্ট কারণে এগ্রমেট এডভাইজরি বুলেটিন জানি লওয়া হব ইতিয়া আমি খান এ ভিউ অন টি কাল্টিভেশন ইন নাগাল্যান্ড ইটো লগা ওপরে কথা করে দিয়া শুনি লব টি তো নগা হাউসহোল্ডে সবচেয়ে পপুলার বেভারেজ একটা আছে রাইটার্স বিশু ওলা টি তো নাগাল্যান্ড পর আছে কইনা রেফার করে হইলে বি একটা ফেক্ট টি তো ইতিয়া বি ভাইরাল আর পাটকাই রেঞ্জেসতে ওলা তো দেখিব পারে নাগাল্যান্ড লগা পার্ট বিশি ওলাতে টি তো ড্রিং নিচিনা চোলা আর ব্যাকয়ার্ডতে তার লগা কাল্টিভেশন তো পুইলা পর জানি না আইসে হইলে বি তার লগা কমার্শিয়াল ভ্যালু তো জানি থাকিয়া নাই 1980 তে ফার্স্ট টাইম থাকিছে যেতিয়া পায়োনিয়ার্স লেট শশী মেরন আয়ার ডেভেলপমেন্ট কমিশনার ভিজন একটা থাকি না কমার্শিয়াল কাল্টিভেশনতে পটেনশিয়ালটাও দেখিছে আর ইটুতে যাইছে সব তো সাকসিড হওয়া নাই হইলে বি নাগা খেতি বাড়ি করিয়া খান কারণে চকু খুলি দিয়া একটা থাকিছে 1990তে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার্স গ্রুপকে স্পন্সর করিছে দার্জিলিং টি ইস্টেটতে ট্যুর যাবলে কোনবা তো টি তাতে থালিয়া লগা বিজন তো আনিছে একটা মেনশন করবলে তো মিস্টার তাজহু পুর তো তার একলা লগা গার্ডেন থাকি লইছে আর ইন্ডিজিনিয়াস তরিকা পর গ্রিন লিফ তো প্রসেস করে আছে তার লগা ইন্ডিজিনিয়াস তরিকা চলাই না টি বানা তো মার্কেট পর টি পা লগ একো আলাক নাই 1992-93 সময়তে টি বোর্ড অফ ইন্ডিয়া লগা স্পন্সরশিপ ভিতরে ডিপার্টমেন্ট পর মেজি ফিমা আর লংসাতে টি নার্সারিস উঠাইছে টি স্যাম্পলিন উলা খান তো খেতি বাড়ি কুড়িয়া খানকে বাক করেছে লংসা লগা নার্সারি তো প্লেন্টেশনতে কনভার্ট করে দিছে আর ল্যান্ড ওনার লেট এন আই জামির দ্য দেন চিফ সেক্রেটারি কে হ্যান্ড ওভার করেছে ইটু তো ইতিয়া তো বেশি প্রমিসিং টি স্টেট একটা হয়ে যাইছে যুন্তুতে মিনি ফ্যাক্টরি বি একটা আছে ট্রেডিশনাল টি থালিয়া জাগা খান তো দূর যাবলে স্কোপ বেশি না থাকে ইটো কারণে টি বোর্ড অফ ইন্ডিয়া তো নন ট্রেডিশনাল এরিয়াস যুন্তুতে মাটি তো ফার্টাইল থাকে আর যুন্তুতে হাই কোয়ালিটি টি তো প্রডিউস করবলে পারিব ইটুতে ফোকাস করে আছে 1999 সময়তে টি বোর্ড অফিসিয়ালস আর টি রিসার্চ অ্যাসোসিয়েশন লগা টিম নাগাল্যান্ড সার্ভে করেছে আর টি কাল্টিভেশন কারণে পারিব কিনা ডিক্লেয়ার করেছে। 1 সেপ্টেম্বর 2000 শ্রী আলম তমসি দ্য দেন ডেভেলপমেন্ট কমিশনার লাগা অফিস চেম্বারে টি বোর্ড অফিসিয়ালস আর স্টেট অফিসিয়ালস লাগা ফার্স্ট মিটিং থাকিছে। স্টেটে টি ডেভেলপমেন্ট কারণে এগ্রিকালচার তো নোডাল ডিপার্টমেন্টে অ্যাপয়েন্ট করেছে। নর্থ ইস্টে জুম কাল্টিভেশন তো কন্ট্রোল করবলে স্কিম নাগাল্যান্ডে ইন্ট্রোডিউস করেছে। ডিপার্টমেন্ট তো প্রোগ্রামতে গুছিছে আর টি কাল্টিভেশন লাগা ভিতরে আনবলে ক্লাস্টার বস্তি খান তো সিলেক্ট করেছে। তিনটা ক্লাস্টার কহিমা আর মগকচুন্দে আর দুইটা ডিস্ট্রিক্টস বাচিয়া খান্দে। ক্লাস্টার তো 20 কিলোমিটার ডায়মিটারে থাকিবলে লাগে টি ফ্যাক্টরি কারণে জাগা রাখিবলে। ক্লাস্টার লাগা এপ্রোচ তো সব ফার্মিং হাউসহোল্ড খানকে টি প্লেন্টেশন তো পারিয়া সাইজতে করিবলে ইনকোরেজ করে। এনেকা হইলে স্টেট লাগা বাহারপাড়া লেবার আহিবলে এভয়েড করিব। কোনবা কি ওয়ার্ডস কই দিব আনপ্রুন তার লাগা ফ্রেম বানাব কারণে ব্রাঞ্চ তো নাকাটিবি। থাম প্রুন প্রুনিং নহইলেবি থাম লাগা মদত পাড়া মেন গাছ তো বাঙাবি। প্লাকিং টি লিভস হারভেস্ট করিয়া। ডি সেন্টার সেন্ট্রাল স্ট্রং ব্রাঞ্চ তো উলাই দিয়ে নহইলেবি কাটি দিয়ে। ডি বাদিন

অফ ইউ গো জিতিবি, ভাল বা খেলিবি। আৰু আই থিংক দিছ ইয়াৰো মই তো ৱৰ্ল্ড কাপতে তো যাই কিনা দোকান হি খুলি লওঁ নেকি। এনিৱেজ ইয়া, মই তো দিছ ইয়াৰ বি ৱৰ্ল্ড কাপটো মই জিতি ওলাই আছে, বিকজ মই এনে একটা টিম সাপোর্ট করে থাকবো, এই হারিলে মই ফাট আর একটা টিম চেঞ্জ করল, এই কারণে মই সদায় সাল এভরি ফোর ইয়ার্স মই ট্রফি তো মই লুই যাই। ওকে এনিওয়েজ ইয়া, আর্জেন্টিনা, ইয়াস দের ইজ আ লট অফ ফ্যান্স অফ আর্জেন্টিনা না, সো গুড লাক টু ইউ লনি, রুটিং অন ইউ, ওকে। অ্যান্ড ইয়াস, কামিং আপ ইউর ওয়ে দিস ইজ রাসপুটিন বাই দি বাই বনিয়াম। অলরাইট, লেটস গো অ্যান্ড হ্যাভ ফান।

আমি খান লাগা লিসনার লিভি সু ফ্রম লেজামি তাহি রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান এতিয়া শুনি আব ইশক বিশক ফিল্মরা আলকা ইয়াগনিক আওয়াজতে মিউজিক দিছে আনু মালিক লিরিক্স সামির শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

প্রকমনা গদিয়া শুনিব মুজে গুচ কেহেনা হে ফিল্ম রা বাপুল সুপ্রিয় আর আলকা ইয়াগনিক আওয়াজে মিউজিক দিছে অনুপ মালিক লিরিক্স সামিয়ে আর এই গীত কারণে পছন্দ করে কিনা লিখিছে আমি খালনাগার রেগুলার লিসনার বাইখুন মুন্ডা ফ্রম চরাইডিউ সোনারি আসাম রা আর তাই গীত ডেডিকেট করে দিয়েছে দুর্গেশ নাকানপুরি হিতেন্দ্র দাস অমল বসুমাত্রী বিমল বসুমাত্রী অঞ্জলি বসুমাত্রী সাবিনা বেগম যোগেন্দ্র রম্পি সুনীল বংশ দেবাশিস হাজারিকা রুকুবিলে মেথা লিখো ভিলে মেথা রমেশ পথ্র রুণ পথ্র লকি বসুমাত্রী শিখারী রংফার ফাগু ওরাং চন্দ্র দিমং পেরেন হানসি হেনরিকা দিমং বি জুপাগে জামিয়ার ওয়াও ইমান বেশি নাম লিখি দিয়েছে এটা লগা পুরি পুরি কিনা মই লাগা মানে মই লাগা মুখটো জাম গৈ আছে এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ বাইখন বন্দা ফর রাইটিং আর ইটু সব মানুষকে টিকিট করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি মুজে গুছ কেহে নাই ফিল্মরা

নিতা বসুমতারি, অঞ্জলি বসুমতারি, দেবাশিস হাজারিকা, বিমল বসুমতারি, বীরেন হান্সি এন্ড টু অল দি আর জেস কুইন লিখি না বাই দিয়েছে। ওয়াও, ইমান মানুহ লগত নাম আপুনি সবই লিখিব পাৰি আছে, কিমান ভাল আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর জেস রুকুবলে মেথা। আমি খান সব মিলি কিনা শুনি হব পেটা ফিল্মরা, অনুরাধা পড়োয়াল আর উদিত নারায়ণ। নমস্তে।

আমি খালাকে লিসনার বলি পাথার আমি খালাকে লিসনার বেরেন হানসিপ্রা রিকুয়েস্ট করা গীত আমি খান শুনি হব পাসিরা ফিল্মরা আশা বোসলি আর কিশোর কুমার আওয়াজতে মিউজিক দিছে আরদীপ বর্মা লিরিক্স কুলজার আর তাই তো গীত ডেডিকেট করে দিয়েছে যোগেন্দ্র রম্পি সোনালী এংটিভি সুনীতা বসুমাতারি অঞ্জলি বসুমাতারি আমল বসুমাতারি বিমল বসুমাতারি রমেশ পাত্র শিকারী রম্ভার বাইখুন মুন্ডা সুসীনল রেংমা চুবাকে জামিয়ার লাকি অভিজিৎ রুকাবলে মেথা অ্যান্ড হেনরিকা ডিমংবি কুইনা লিখি দিয়েছে শুনে কিনা এনজয় করবি পাসিরা ফিল্মরা।

জুন 21 ডে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা পুঁচিবলে 10 দিন থাকিয়া দে দেশ বোর্ডে তৈয়ারি চলি আছে। এটু সাল লাগা থিমটো হলে যোগা ফর হেলদি এজিং আছে, যত জীবন লাগা হার কদম দে ব্যালেন্স তাকত আর ভিতর বা শান্তি লাগা দরকারকে দেখায়। আকাশবাণী নিউজ কহিমা বরা আফসার পুঞ্চিয়া লগতে যোগা কুড়িয়া লাগা লাভ ওপরে একটা খাস সিরিজ আনি দিয়ে আছে। আজি আমি গান যোগা লাগা বেসিক্স পারা শুরু করব আর কিলে ইটু আজিকালি জিন্দগিতে দরকার থাকি আছে এটু জানিব। গাঁও লাগা কসরত পরা বেশি যোগাদু হলে একটা হলিষ্টিক প্র্যাকটিস আছে, যুন্ত পরা মন তন আর আত্মাদের শান্তি আনে। এই ফিজিক্যাল পোজেস আসনাস লগতে শ্বাস লওয়া তারিকা প্রাণায়ামা আর ধ্যান লাগা কে মিলায়। আহার দিন খান্তে ইটু সিরিজ তো যোগা লাগা আলাগ আলাগ নিয়ম খান্তে ধ্যান দিব আর শ্বাস পরা উমের হওয়া দে তাই লাগা রোল খান সাব। ব্যালেন্স আর নিন ভাল করিয়া পারা লইগিনে স্ট্রেস ম্যানেজ করিয়া আর পুরা স্বাস্থ্য ভাল থাকি বলে করিব। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা পুঁচি থাকিয়া দে আমি খান বি স্বাস্থ্য আর বেশি ব্যালেন্স ভবিষ্যৎ থাকি বলে কমিটমেন্ট আর সাই সাব। কহিমাদে ডিস্ট্রিক্ট টোবেকো কন্ট্রোল সেল লাগা ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেশন কমিটি তো তাই লাগা কোয়ার্টারলি মিটিং যাকালি লইছে। মিটিং কে চেয়ার করি কিনা ডেপুটি কমিশনার বি হেনক বুচেম পরা কোনবা টপিককে জুড়িয়া বস্তু খান আর দোকান করিয়া লাইসেন্স মানা করিয়া মামলা দে সরকার পরা ক্লারিফিকেশন বিচার বলে দরকার দে ধ্যান দিগিনা কইছে। কমিটি তো রেগুলার এনফোর্সমেন্ট লাগা মদত পরা চোর পরা অ্যাওয়ারনেস একটিভিটিস খান করি বলে চর্চা করিছে। তাই খান ডিস্ট্রিক্ট টোবেকো কন্ট্রোল টাস্ক ফোর্স তো ফুড সেফটি অফিসার কে মিলাই কিনা আপডেট করি বলে ফেসলা করিছে আর সাব ডিভিশনস আর বস্তি খান দে এনেকা নিচিনা এনফোর্সমেন্ট টিমস লাগা বলে কথা করিছে। মেম্বার্স খান পরা টোবেকো কে জুড়ি কিনা কানুন ভাঙা তে ইতিয়া লাগা 200 টাকা লাগা পেনাল্টি ওপরে চিন্তা জানাইছে আর ফেসলা করছে কি প্রদেশ সরকারকে স্ট্রিক্ট পেনাল্টিস ভাবনা করবলে তাদের ট্রেড লাইসেন্স কাটি দিবলে মিলাই কিনা ইটু মামলা তো কব। খবর শেষতে হেডলাইন্স আরো একবার জানাই দিয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরা কৈছে বিকশিত ভারত লাগা স্বপ্না পুরা করবলে তো কেন্দ্র আর প্রদেশ খান লাগা মিলিজুলি কোশিশ করা পারিব। নাগাল্যান্ড আসাম আর সেন্টারের লগতে অয়েল আর গ্যাস এক্সপ্লোরেশন নিতে এমওইউ সাইন করছে সরকার। আকাশবাণী আর দূরদর্শন কভারেজকে বর্ডার রিজন খান্তে বাড়াব কারণে কোশিশ করে আছে আর নাগাল্যান্ড পুলিশ পরা সোশ্যাল মিডিয়াতে মিসলিড করিয়া কন্টেন্ট খান খিলাফ চেতাবনী দিছে। এটির লগত আজি সাম লাগা খবর ইমানতে শেষ করে আছে। শুনে থাকিবি আহাকালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে। গুড নাইট।

0: Hello.
1: Hello.
0: Hello, hi.
1: Hello.
0: Hi, good evening.
1: Good evening.
0: Welcome to Akashvani Kohima.
1: Okay.
0: Kunka se?
1: Moi soshu kwa tadi.
0: Soshu, hi. Kini ga se?
1: Paliet.
0: Okay. Taji ladin kina ta ishe?
1: Paliet, tadi kina.
0: Moi bi pal. Thank you so much. To kui kundu ga na honu mun se.
1: Ni patati.
0: কি লাগা না বজাই দিব একটা কবি একটা বেন না নাম অবনি কোন দু বেশি খুশি পাই
1: স্কর্পিয়ন লা কি বেন না
0: স্কর্পিয়ন না
1: স্কর্পিয়ন বেন লা কি
0: ও ওকে লেটস সি কোন দু হনি ও স্কর্পিয়ন ওয়েন দ্য স্মোক ইজ গোইং আ বিশে জে
1: ও ইনি পাতাইছি
0: উইন অফ চেঞ্জ বজাই দিব না স্টিল লাভিং ইউ বজাব
1: ওকে ওকে
0: কোন দু কোন দু স্কর্পিয়ন লা স্টিল লাভিং ইউ বজাই দিব দে তো আচ্ছা তো আপনি এই গানা তো কোন বাকি ডেডিকেট করলে মন না নাই ওকে ওকে তো শশু আপনি কোথায় থাকেলে মেলোরি না আচ্ছা তো কিনে গাছে মেলোরি লাগা ভাই ওয়ার্ল্ড কাপ লাগা জিআরটি লাগা
1: ফালি আছে সব সব মানে ওয়ার্ল্ড কাপ

0: সেই কই থাকে
1: হয় সাবলে আসে না আজি অপেনিং সেরেমনি অপেনিং সেরেমনি হান সাবলে আসে না নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ফর কলিং আর এটা আউনি লাগানা তো বাজাই দিব দে গুড নাইট So well, my dear listeners, Amir Khan itia huni luise. We had Sosho and he wants to listen to Scorpion laga gana khushik ta bajai divi kwaise. So let's go ahead and listen to Still Loving You.

0: Yeah, hello.
1: Hello, ma'am.
0: Hi, Sunita.
1: আপনি জানি আমি মইকে
0: হই তো জানি আছে তো আপনি কিনে গেছে
1: ভাল আছে ম্যাম আপনি কিনে গেছে
0: মই ভি বেশি ভাল আছে কোতে আছে দোকান দে আছে
1: হই দোকান দে আছে ম্যাম
0: আচ্ছা আর কিনে গেছে সেল ভাল যাস না নাই
1: কি কইছে
0: সেল তো বিক্রি তো কিনে না ভাল যাইছে
1: ভাল আছে
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে সিনিতা কেন তো গানা হনিব
1: জাস্টিন বিবার লাগা বেবি বেবি
0: জাস্টিন বিবার লাগা বেবি বেবি এটা গান তো বেশি খুশি পাই নাকি
1: হয় ম্যাম
0: কোন পার্টি ডেডিকেট করব বলে আছে
1: আছে ম্যাম কবি লোকবিল লোকবিল মেটা আছে পাগে জামি আছে কি বাটা আদমন নাটো আখজ
0: নীল সাস নবী সাস মানে আস্তে কবি
1: আজিতো আমি কাল লাগা বেশি আসাম পরা যাই আছে না গোল্ড
0: তো
1: নাগালেন লাগা মানে গলা তো গুচ্ছা করব নাকি
0: আচ্ছা ঠিক আছে কি সবই আমার একদম বিচারি আছে পাই লৈছো এটা আমি একটু গানটো খুব জোরা আপনার রেডিওত খুব ডাঙর ভলিউম করে কিনা সব অসর অসরকে শুনাই দিবি ঠিক আছে থ্যাংক ইউ সুনিতা ফর কলিং ঠিক আছে থ্যাংক ইউ গুড নাইট
1: ওয়েলকাম ঠিক আছে
0: মাই ডিয়ার লিসনার্স এটা সুনিতাৰ পৰা আহি বেবি লাগা গানা শুনিব গৈছে যাই কিনা এইটো গানা সব মানুহ মিলি কিনা শুনি লোৱা হ'ব

0: Hello.
1: Hello.
0: Hello. Hi. Kon koise?
1: District Radio sunadi Assam pura bhaikon munda koise?
0: Bhaikon munda ji kine kase?
1: Amo ta ekdom thik ache. Apni bhalo ache. Apni kine kase?
0: Ami to solid. Ami to chakka ase. To kobi bhaikon munda ji to ki laga geet huni bole mon se?
1: Justin Bieber laga Love Me.
0: वाह अजी तो सब जस्टिन बीबर लगा फैन खान ही कॉल करे सने की
1: नो यार ভাল লাগে না
0: अच्छा जस्टिन बीबर लगा स्टाइल करी थके ने की अपना
1: हां ভাল লাগে গানা খন তো ভাল লাগে
0: अच्छा लव मी क्वा
1: হয় হয়
0: जस्टिन बीबर মই বিচাৰি আছে लव मी ओके প্রেস আপ Love me, Justin Bieber. Aro eta ki kore ase kwa baikon munda ji?
1: Eta tu ekon korane program huni ase.
0: Ini program huni ase. Acha jodi eto git to nai kole biya pabo neki?
1: Ekhon alag gana thaki jena Justin Bieber.
0: Acha alag gana tu kon tu bajabo? Eta love me to ekdom na dikhewa ase moto.
1: Hai any song?
0: Any song?
1: Hai hai.
0: কি লাগা জাস্টিন বিবার লাগা হে বাজাবো
1: হয় হয়
0: জাস্টিন বিবার লাগা হইলে আমি লনলি বাজাই দিয়া হইছ নেকি
1: বাজাই দিব
0: বিয়া পাইছ নেকি
1: না না
0: গম না পাইবি দে
1: বিয়া না পাবো কি মানে এসএম টুর্নামেন্ট হদাই দিন ভাল পড়া হুন একদিন নি জানি পায়
0: ঠিক আছে ইতু ইনকা ইনকা লিসনার হি লাগি আছে
1: হয় হিন্দি প্রোগ্রাম থাকি দেবি ওয়েস্টার্ন মিউজিক থাকি দেবি
0: হয় আপুনা তো সব জায়গাতে আপুনা তো মেসেজ পাঠাই থাকে আমার খান তো একদম খুশি পায়
1: হয়
0: তো আপুনা কিমান বাজি দে গুমাজি ইতু ওয়ার্ল্ড কাপ তো ওপেনিং সেরিমনি হয় আছে সাবনা না
1: যেতো সাবলাই